হামিদু বুবু যা ওয়ে ইনে মামরু ওয়ে ইনে মামরু আহমদি ওয়ে দি সামনে নে জাল ওয়ে ইনে ইদ্রিস দি দেম কো ওয়ে ইনে মুসা জা দি ক্লাজা ওয়ে ইনে হামিদু বেদার বা ওয়ে ইনে দি সেম ফোন এ দেন দা আঙ্গল দ মাচু দ ফোন ইনে বেল কো

হোলি গমন ডাইমু ধরন থাম সিন থাইব না হননে নিচে মা মুড়ি ছিড়ে যা না হওয়ার নাম মি জোড়ো মি ফালিন দো গাছি বুগিনাই গন্ডে হড লুমি জিবি নির মি পড়ি দাম মি সুপ্তর গোরন গোসল বেড় হড়া কো দেজা ফিটার মা